0: বিতর্ক বেলেই মা, বিতর্ক বেলেই মাম, ঝংঝঙে বগনে খরে কলম, অবত ছোড়া কুদনে বলাম, দিন ভরি খেল মলাই নেই ভুল সাত পরে পছি আমালাই সদ খৈ বাবা ব নেরম খৈ বাবা ব নেরম অসার মাইনামা পানি পর রুজাউনে একলয় মেরো মন কসারি বুঝাউনে মন্তি হই বিচর কবেলেই মা, বিচর কবেলেই মা।
1: তিন তারা তিন তীর, তিন তারা।